0: ཁྱས Mūtū gēnāng chōnggē kājī kī nēmshī ngū dā sīrō nā. Jō tū jō mīn zī kāng kī lō tō shū yīn, sēn yī nī pēndā shī wē cī nī shū gē, rē sī bēn bā, rē chō dā gā chā nī, jōng chū sā mī, chū jīn chā rō, jō wā sāng bū tū tā nām jē, gōn chū mī gā bē gā, ngā rū tā jīn khō chī chū tī pshē chī, cē mā tāng bā māng. Nup chang tang chang xia kui du che jing kor, xia lu tang lu nup gyu la che lu chup chi kui du. Simo a tinggye, nam xing wu lu xu car.
1: Tiri ngan zu lo yeba zhu tham di, ane len ba ga zhe, jili na lo liya, bo la mo la liya, kuen zhu ne, ane nyong zo mo ne di kandere do si, da ga zhu.
2: Di, shab xia zhu, o di jik tsu dash taro nani nang dhe.
3: Ya wu shu shu wa la.
2: Na zhe.
3: Ya wu shu shu.
2: Chen nuk len ba di tigu duwe.
4: ཁོང གི ཁོང པོ ཆེན ཆུ ཐེ ནི ཐོང མེ གང ཤིན ཡིན ལ ཞུ མེ སུན ཤུ ཀྱང ཡིན ཁོང མེ ཁོང པོ ཐང པོ ཐེ ཞབ ཇུ ཁོང དབ ལེ ལམ ཚོ ཝན དང རབ དུ ཆུ ཁོང ཚོ ཁོང པོ ཤེ ཤེ ཅི དོ གི ཁ ཚོ ལ ཆོང ཡེ ཆུང གུ ལ སུ བ ཤེ ཐ དེ ཤུང ཆི བེ ལམ སར བ ནི ཆི བེ གང པོ ཚ ལུང ཡོང བེ ཆེ ཐུ ཤིམ ཇུ ཐང ས བེ ཆེ བེ ཡིན བེ ཆི བེ གང རུ ཚ ལུང གི ཁེ ཇུ ཐ 松体那么体起不用出去起别体轻了起不错体轻这么用我躺跌躺昂擦弄用为面对秀他们恰起了锅儿也躺过去过过瘾了锅儿也看能有气他们恰起女呢恰起不有瘾
5: 明了大街前年明年给年个列车毕竟避免堂铁位人行给明年中路苏联面在新旧康堂迎同参在娘这给明了接这级别接心起过必须赢明了大街前在明年给年团委员先突破了肯穷给我着迷死毕竟避免堂铁位人行给明年中路苏联面在新旧康给按这些苏德给面具起的三十多队员警